নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্জে। সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপন

আছি আমি মুনমুন দত্ত, ও সঙ্গে আছেন চম্পা বক্সী। শ্রোতা বন্ধু, আজ মহালয়া। এই মহালয়া বাঙালির কাছে একটি কেবল একটি তিথি নয়, এটি শারদ উৎসবের সূচনা এবং এক গভীর নস্টালজিয়া। মহালয়ার প্রধান আকর্ষণ হচ্ছে ভোর অন্ধকার থাকতে থাকতে ঠিক ভোর চারটেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্দের জাদুকরী কণ্ঠ ও চণ্ডীপাঠ শোনার মধ্যে দিয়ে। মহালয়া হল পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা। এই দিনে তর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এই মহালয়ার দিন থেকেই আকাশে বাতাসে যেন মা দুর্গার আগমনের মৃদু গন্ধ ও শিহরণ পাওয়া যায়। পুজো পুজো গন্ধ এবং কাউন্টডাউন শুরু হয়ে যায় সবার মনে। শ্রোতাবন্ধু, মহালয়া শব্দের অর্থ মহা অর্থাৎ মহান ও আলোয় অর্থাৎ আশ্রয় বা বাসস্থান। এই দুই শব্দ মিলে মহালয়া শব্দটির উৎপত্তি, যার অর্থ দেবী দুর্গার আবাসস্থল। আশ্বিন কৃষ্ণা অমাবস্যা তিথিতে প্রয়াত পূর্বপুরুষ বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল দিয়ে শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করা হয়, যাকে তর্পণ বলে। বিশ্বাস করা হয় এই সময়ে পিতৃপুরুষরা মর্তে আসেন। মহালয়ার পরের দিন অর্থাৎ শুক্লা প্রতিপদ তিথি থেকে দেবীপক্ষ শুরু হয় এবং দেবীর আরাধনা চলে। মহালয়ার পেছনে অনেকগুলি পৌরাণিক কাহিনী রয়েছে, তার মধ্যে একটি হলো মহিষাসুর মর্দিনীর আবির্ভাব। পুরাণে আছে, দেবতাদের অত্যাচারে মহিষাসুরের উপদ্রব যখন চরমে পৌঁছয় তখন সমস্ত দেবতারা মিলে তাদের তেজ ও শক্তি একত্রিত করেন। সেই দিব্য তেজ থেকে মহাশক্তি দেবী দুর্গার বা মহিষাসুর মর্দিনীর সৃষ্টি হয়, যিনি পরে মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ও সৃষ্টি রক্ষা করেন। মহালয়ার ভোরেই দেবীর এই আগমন ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়। মহালয়ার দিনটি হলো সেই দিন যেদিন দেবতারা মাকে অস্ত্র দিয়ে আহ্বান করেছিলেন, মা তুমি জাগো, তুমি এসো। তাই একে বলে দেবীর অকাল বোধন বা জাগরণ। মহালয়ার পেছনে আরও একটি পৌরাণিক কাহিনী আছে, সেটি হলো রামের অকাল বোধন। আমরা জানি দুর্গাপুজো বসন্তকালে হতো, বাসন্তী পুজো। ত্রেতাযুগে রামচন্দ্র যখন রাবণের সাথে যুদ্ধ করবেন তখন শরৎকাল, দেবতারা তখন ঘুমোচ্ছেন। রাম তখন কি করবেন? তিনি তখন মহালয়ার দিনে 108টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার অকাল বোধন করলেন, মানে মাকে ঘুম থেকে জাগালেন। বললেন, মা অসময়ে তোমাকে জাগাচ্ছি, আমাকে আশীর্বাদ ও দয়া করো। খুশি হয়ে রামকে বর দিলেন আর রাম রাবণকে যুদ্ধে হারালেন। সেই থেকে শরৎকালের এই পুজো শারদীয়া পুজো বলে আখ্যা দেওয়া হয়। মহালয়া মানে মা দুর্গার আহ্বান, অন্ধকার শেষ, আলোর শুরু। তাই বলতেই হয়, বাজল তোমার আলোর বেণু, ভরল ভুবন মধুর সুরে, মহালয়া এসে গেল, পুজো আর নেই তো দূরে। ব্যস্ত সবাই নানান কাজে, ব্যস্ত কুমোর পাড়া, এই কদিনে শেষ করতে হবে ঠাকুর গড়া। নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, কখনো মেঘ কখনো বা রোদ, লুকোচুরির খেলা। নদীর চরে হিমেল হাওয়ায় কাশফুলেরা দোলে,
পদ্মপুকুর ভরে গেছে আজ হাজার কমলে। আনন্দময়ী মায়ের কাছে মিনতি আজ করি, অশান্ত এই পৃথিবীকে শান্তিতে দাও ভরি। শ্রোতাবন্ধু, এরপর আমরা চলে যাব সাক্ষাৎকার পর্বে, তবে তার আগে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।

0: নমস্কার বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় মহালয়া। বাঙালির মহালয়া সত্যি একটা বিশাল আনন্দের বিষয়। তাই মহালয়া নিয়ে আমরা আলোচনা করব সারদা সঙ্গীতালয়ের গুরু মানস রায়। আপনার নাম?
1: অসিত কুমার রায়, মহালয়া।
0: সুবার দাদা আমাদের শোনাবেন মহালয়ার চণ্ডীপাঠ।
2: দেবী চণ্ডিকা

0: चित शक्ति रूपिणी विश्व जननी शारद सिद्धि मंडिता प्रतिमा मंदिर मंदिर नादोदिता
1: अनेक सुंदर सत्यि मनटा मुग्ध हये गेल आज महालयेर एई शुभकणे आमरा चण्डीपाठ आगमनी गान शुनलाम। साक्षात्कारटि निएछि आमि चम्पा बक्सी आर साक्षात्कारटि दियेछेन शारदा संगीतालयेर गुरु मानस आर ओनार छात्र।
2: सकलके नमस्कार जानाई, आमि मानस राय, शारदा संगीतालय चाईबासा। খুশির ব্যাপার এটা আমাদের জন্য যে আমরা চাইবাসার আর্টিস্টরা মিলে এই প্রোগ্রামটার আমরা এগিয়ে নিয়ে চলেছি এই প্রোগ্রামটাকে। আর আমরা প্রায় 4-5 বছর ধরে এই প্রোগ্রামটা করছি।
1: হ্যাঁ,
2: এর আগেও আমার গুরুজিরা এই প্রোগ্রামটা করতেন, দিয়ে আমরা এই প্রোগ্রামটা ধরে রেখেছি যাতে চাইবাসায় বাঙালিদের এই প্রোগ্রামটা বেঁচে থাকুক আর আমরা নিজের আসছে জেনারেশনকে এটা বোঝাতে পারি যে এই প্রোগ্রামটা আমাদের বাঙালিদের জন্য কত বড় ব্যাপার।
1: সত্যি সত্যি আমরা সেই ছোটবেলার কথা মনে আছে,
2: ছোটবেলায় সে আমরা রেডিওর থেকে নিয়ে মহালয়ার মহিষাসুর মর্দিনীর এটা শুনে এসেছি, চণ্ডীপাঠ হলো, তো এটাকে নিয়েই আমরা এই মঞ্চনটা করি, যেটাতে আমরা আমাদের চেষ্টা যে প্রায় সব কিছুই আমরা লাইভ করি, যে যেটার মধ্যে আপনার গানের থেকে নিয়ে নাচের থেকে নিয়ে চণ্ডীপাঠ থেকে নিয়ে সব কিছু লাইভ।
1: মহিষাসুর মর্দিনীর যে দুর্গা মা যে অসুরকে বধ করেছিল সেই পুরো পাঠটাই এখানে হয়ে থাকে,
2: পুরো
1: নাটিকার দ্বারা,
2: পুরো নৃত্য নাটিকার দ্বারা এই পুরো পাঠটা হয়। এবং আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে কিছু না কিছু নতুন জিনিস এটাতে অ্যাড করা হোক। এই বছরও হচ্ছে, আপনারা সকলে আসুন আর দেখুন,
1: আর প্রত্যেকে উৎসাহিত হয়।
2: তা
1: স্যার, আপনি যদি একটি আগুনে গান দিয়ে
2: অবশ্যই

0: বাহ, অপূর্ব গান সত্যি। এই গান শুনে মনে হলো যেন আমরা সেই দেবীমায়ের মুক্তি দেখতেই পাচ্ছি। আচ্ছা দাদা, আপনি যদি ভালোয়ানে কিছু বলেন, আপনার নাম?
1: আমার নাম পার্থ সেনগুপ্ত। মহালয়া নিয়ে তো আমাদের, আপনি তো জানেনই, বাঙালির কাছে একটা আলাদাই নস্টালজিয়া। আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি মহালয়া, যে এ ধরনের অনুষ্ঠানকে আগে বাড়িয়ে পরে আমাদের মানে মনের যে আনন্দ সেটাকে আরো ভালোভাবে প্রস্ফুটিত করতে চায়।
0: আপনার নাম বলুন। আপনি যদি কিছু মহালয়া নিয়ে বলতে থাকেন, আপনার ছোটোবেলার স্মৃতি।
2: এটা আমার নাম মুনমুন ঘোষ। এই মহালয়া নিয়ে অনেক কিছু আমাদের ছোটোবেলার মনে পড়ে যায়। যেমনি যখন বাবা ছিলেন, ভোরবেলায় চারটের সময় উঠে রেডিও চালিয়ে আমরা শুনতাম মহালয়ার পুরো সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ইয়েটা, চণ্ডীপাঠ খুবই ভালো লাগতো। মানে সেই আলাদাই একটা অনুভূতি হতো।
0: মানে মহালয়ার দিন তর্পণও যেমন হয়, তেমনি মায়ের আগমনের সূচনাও হয়ে থাকে, তাই তো?
2: হ্যাঁ, একদম। আর এই মহালয়া মানে আসলেই মনে হয় যে আমাদের পুজো এসে গেল। আর এখানে চাইবাসাতেও এখন প্রায় যে মহালয়া প্রোগ্রামটা করায়, তাতে আমাদের খুবই ভালো লাগে। মানে
0: মানে আগামী উত্তরসূরিদের আনন্দ এবং স্মৃতি ঐতিহ্যটাকে ধরে রাখছি আমরা এখান থেকে, তাই তো? মানে অভিভাবকদের কাছে অনুরোধ, বাচ্চাদের এ বিষয়ে আগ্রহ করান যে এই মহিষাসুর মর্দিনী গণ মানে শোনা এবং

0: শিশিরে শিশিরে শারদ প্রভাতে ভোরে রাগুনি।
1: ধন্যবাদ। আজ মতো সাক্ষাৎকারটি আমি এখানেই শেষ করছি। সাক্ষাৎকারটি নিয়েছি আমি চম্পা বক্সী, আর সাক্ষাৎকারটি দিয়েছেন আমাদের সারদা সঙ্গীতালয়ের গুরুজি মানস রায়, আর পাড়ার বৌদি এবং দাদা।
2: ফিরলাম সাক্ষাৎকারটির পর। শ্রোতা বন্ধু, শুভ দাশগুপ্তের লেখা শারদীয়া কবিতাটি পাঠ করছি। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান, গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজাই খেত খ্যাতি নবীন তালেবর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, সেই সব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গে সাথে চোখ চোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াত শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা, দুর্গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত, গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের ক্ষেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো, নীল আকাশে পূজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠলো দুলে শিউলি ঝরা দিন, পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া, গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে, ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির ঘরের কোণে, নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে, মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কয়েকজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পূবের আকাশ মলিন আলো উঠছে ধীরে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে, আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে, দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অচর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে, নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরোনো ভোরের আকাশ কৃপণ অল্প আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বাণের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই যে ব্যাধি ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গুড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ চুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আকাশ শেষ হলো, দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধুন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে। কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে, বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গেয়ে। আমরা অবাক মহালয়ার ভোরের শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। শ্রোতা বন্ধু, এখন আপনারা শুনবেন বাংলা আধুনিক গান কণ্ঠে আরতি মুখার্জী।

শ্রোতা বন্ধু, আজকের মতো এখানেই শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মুনমুন, ও সঙ্গে ছিল চম্পা। নমস্কার।